0: थे आप 2016 से लगातार तीसरी बार एमएलए बने हैं बीपीएफ कोटे से, अब मंत्री बनाए जा रहे हैं, परिवहन मंत्रालय भी और बोडोलैंड कल्याण मंत्रालय भी ये संभाल चुके हैं, एक अहम मंत्री, और अब एक बार फिर से एक नई जिम्मेदारी के साथ तैयार हैं। यहाँ पर प्रधानमंत्री उन्हें बधाई देते हुए, और जिस तरीके से बीपीएफ को भी 10 सीटें हासिल हुई हैं, जाहिर तौर पर एक अहम मंत्रालय उन्हें दिया जा सकता है। सभी जो तमाम गणमान्य हैं उनको प्रणाम करते हुए, और
1: श्रीमती
0: मंच पर इस वक्त
1: मिनिस्टर
0: अतुल बोरा की मौजूदगी।
2: মই শ্রীমতী অজন্তা নেও ঈশ্বর নামত শপথ লও যে বিধির দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি মই প্রকৃত বিশ্বাস আর আনুগত্য পোষণ করিম। মই ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা অক্ষুণ্ণ রাখিম। মই অসমের এগারী মন্ত্রী হিসাবে মূর কর্তব্য বিশ্বস্ততার আর শুদ্ধ অন্তকরণে সম্পাদন করিম। আর মই ভয় বা পক্ষপাত, অনুরাগ বা বিদ্বেষ নোহাক সংবিধান আর আইন অনুসারে সকল শ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিম।
1: মই
2: শ্রীমতী অজন্তা নেও ঈশ্বরের নামত শপথ লও যে এগারী অসমের মন্ত্রী হিসাবে মূর কর্তব্যের যথাযথ সম্পাদনের বাবে আবশ্যক হওয়ার বাহিরে মই এনে বিষয় যার এগারী মন্ত্রী হিসাবে মূর বিবেচনার বাবে অনা হব বা মূর জ্ঞাত হব তেনে বিষয় মই কোনো ব্যক্তি বা ব্যক্তিসমূহর উচৰত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবগত বা প্রকাশ নকৰিম।